0: জনার্দন গাঙ্গুলির ছেলে তুমি?
1: আগে
0: শরবত কি দিয়েছিস?
1: আগে মুচকুন্দ ফুলের গোটাটাতে পাপড়ি মেরে দিয়েছি।
0: বেশ বেশ, বাপের ব্যবসা ধরেছ। একদিন দেখি নি যে
1: পশ্চিমে ছিল প্রায় 20 বছর, এলাহাবাদ কানপুর লখনৌ। গান বাজনার শখ আমার একটু আছে, পশ্চিমে থাকতে অনেক শুনেছি, দরকার হলে নিজেই তবলা ঠেকা ঠেকা একটু।
0: তাহলে এসো।
1: আসবো।
0: দুর্গা ভাই আসছেন?
1: হ্যাঁ কুজি।
0: নিমন্ত্রণ পাঠানো হয়েছে?
1: আমাকে সে সব ব্যবস্থা হয়ে গেছে।
0: মহিমকেও বলে দিও।
1: যাকগে, কিন্তু
0: সুদখোরের টাকা আমার একমাত্র ছেলের উপনাম হতে পারে না, তারা শুনল।

0: কথা জমিদার, জমিদারিরা আছে কি? সব তো ভেসে গেল। নদী কিরকম এগিয়ে আসছে দেখছো না? আমার সুন্দর বাগানটা বন্যায় ফাঁসিয়ে নিয়ে গেল।
1: বন্যা
0: ভুলে গেছো?
1: রায়বাড়ির দরজা খুলে দিয়েছিলাম, হাজার লোক আশ্রয় পেয়েছিল। আমার পুণ্যের বোঝাও কিছু কম নয় গিন্নি।
0: জানি, তবু ভয় করে, কাল যাদুর স্বপ্ন দেখেছি।
1: আর আমি কি দেখেছি জানো? দেবরাজ ইন্দ্রের জলসাগরে মাই ফেল করছে, রম্ভা গাইছে, উর্বশী নাচছে, আর নানকা

0: 老王。
1: Hi.
0: যাচ্ছি
1: যাচ্ছি বলতে নেই বলতে হয় আসি
0: চল
1: লক্ষ্মী হয়ে থেকে দুষ্টুমি করো না।

0: গাঙ্গুলিতে নতুন বাড়ি তুই দেখেছিস নাকি রে?
1: আগে হ্যাঁ বলছি।
0: কেমন দেখলি? কেমন বাড়ি?
1: হাল ফ্যাশনের বাড়ি, আমাদের রাজবাড়ির মতো শোভা নেই, নবদখানা নেই, বাগান নেই, ও বাগান নেই, নাট মন্দির নেই, এই জামুনদারা হয় আর কি।

0: বজরা ফিরেছে? কি হলো?
1: ঘূর্ণিতে পড়েছিল হুজুর।
0: কি বললে? ঘূর্ণিতে পড়েছে? কে বললে তোমাকে?
1: কালি ফিরেছে হুজুর।
0: কালি? আর কেউ? আর কেউ? চুপ করে আছো কেন? বলো না আর কেউ ফিরেছে কিনা।
1: ছোট কুমার।
0: খোকা, খোকা ফিরেছে? খোকা।

0: ছোট গিন্নির জাজিম টাজিম গুলো আছে তো?
1: আহম্মদকে শুধুচ্ছি হুজুর।
0: তাকে বল ছোট গিন্নিকে খুব ভালো করে সাজিয়ে দিতে, গাঙ্গুলি বাড়িতে যাবে। আর নায়েবকে আমার কাছে পাঠিয়ে দেয়।

0: সব ব্যবস্থা হয়েছে?
1: আগে শহরে একবার লোক পাঠাতে হবে হুজুর।
0: কেন?
1: আদর ফুরিয়েছে, মোমবাতিও নেই, আর তাছাড়া জলসায় যারা আসবেন তাদের আদর আপ্যায়নের জন্য।
0: রহমতকে পাঠিয়ে দাও, তুফানকে নিয়ে এখনই চলে যাবে।

0: হয়েছে বুঝলেন, নেমে গেল নেমে গেল
1: বাতি,
0: সব বাতি নেমে গেল,
1: বাতি তো নিতেই হুজুর,
0: সব বাতি
1: বাতি শেষ হয়ে গেছে হুজুর, এদিকে ভোর হয়ে এসেছে, ভোর হয়ে এসেছে হুজুর, এক্ষুনি সূর্য উঠবে,
0: সূর্য উঠবে
1: আচ্ছা হুজুর, আচ্ছা আমি চাউলার পদ্মাগুলো শুরু করি,
0: সূর্য উঠবে।

0: তুফান ডাকছে।
1: আপনি পারবেন না অভিজিৎ, আপনি পারবেন না।
0: আমার শোয়ারের পোশাক
1: আপনি পারবেন না অভিজিৎ,
0: আমার চাবুক